একজন ভক্তি হোক আমি ধীর শক্তি রহিলাম নিরোজ পূজা পাঠ কেসে সন্ধ্যা করি রাস শান্তি বখত তবনি বাত করব সব ভক্তি কে বারে মে এগো হ তুলসীদাস এগো হ সুরদাস তো তুলসীদাস ই শ্রী রাম কে কর বচপন কে বারে মে ফির ওকর লীলা কে বারে মে ঢের কুছ লিখলে হওয়ান